দশম পাহা অনুতনাই দশম হাতা লাখান্ড রেডিও আইটিএন সেবে শ্রীলঙ্কা হান্ড উদেনাবে আবে নাড়ে তুনাই।

0: দশমপাহা অনুতনাই দশমহাতা লাখান্ডা রেডিও আইটিএন সেভা শ্রীলঙ্কা হান্ডা
1: বিলাব সাজতুনাই
2: বিলাব ওপবেত গেন আবি
3: বার্তা পিট বার্তা তামনি কোটি আতে এনএলবি তানাগত হানে লুতরাইয়ে প্রতি সংবর্ধনিত তেমন্ত শক্তিয়ক পেমিন ওবাত দিনবা রটা দিনবত তামনি দহানে বিলবি কেন ওবাত কোটি পতি কুওয়ান

লাহি লাহি এক ডহানেন গিলিহিয়া সেপতাক লুহু বেঁধে আমেদি মার এসল দুঃখ সমুদায় বিষগোর সেপিন নেত মেন হিসোসোয়া মানস বেলি এ দুঃখ সমুদায় মগে অনাগত দায়া দেবন বাব মম দেন গত্তেমি